প্রেনেস্ট কেমিস, তালকিউকচি কিউকচি টুকরা রো লেকশিস, থাজু রো মাইক্রো প্লাস্টিক লোচুস, থে মাইক্রো প্লাস্টিক এরি জামেন তুমেন গি সতি নাং স্যার দরে নিশ, থে এরি জুকস না না রে এলমেন গি গিয়ারেশ, থে খতরা রো সমঝায় লিখচা বোনঠে এরি ইউল রো সিঙ্গল ইউজ প্লাস্টিক রো বন লিখচাস বোনঠে খচি কদম উঠাই লিখশিস, মুদার সাং কলেজ পঞ্চায়েত নাং জোমরাংস জোরো মি জো প্লাস্টিক কি নুকসকেল গি ফেস সচা নাং জাগরুক লিখচিন ছো। সওয়াল থে মেশ থে সমস্যা বোনঠে খতি লিখচা সরকার গি কে জি জিম্মেওয়ারি হেশ কি ছাই গি, থে হিং ছাই গি জিম্মেওয়ারি হেশ হিং জো থে প্লাস্টিক বোনঠে দাল তো বদলাও রিচা ইউনশিস, বাজার দো এল দে বক্তা রস গি কুতুল কুর্চি এলিন এলনি, সোতি প্লাস্টিক গি বোতল রো মাই স্টিল ইয়া জো জাংরমা গি বোতল রো তুংনি, কিউমা রো সেই নাং স্টিল গি চালাকশি নং জামিন কোলনি, জোমরাংস রো রে প্লাস্টিক গি ইস্তেমাল ইচি কে নাং ছুঁই লিনি, দারুং ছাই বসেল গিউনশি ফেস প্লাস্টিক জো গুই কে থি নাং থাং থাং চ এপোলিজি কুড়ে দান রো ছাংনি, থান গি বেতে জি থে বদলাও রিচ ঠুপচিস তাল জি থে বোনঠে তি কি কেছি খামোটি লিখচুস থে তে নাং পর্যাবরণ রো এপো বদলাও রমেশ, সোশ্যাল মিডিয়া গি ইয়ে তো থিং জি ইউল গি মি ছাই দো জাগরুক লিখচ ঠুপচিন ছো, বদলাও রিচা মি তি রোগ চি শুরু লিখচুস ওদাং সমাজ গি মি ছাই সাথ দচুস, প্লাস্টিক মুক্ত ভারত শুগু কুতুল বন লিখচা রোকে জিমেশ তি কি জিম্মেদারি হেশ, রাই নাং রে চু ভবিষ্য গি এপোই বোনঠেশ থাজু জীবনশৈলী লিখচা সুই প্রাকৃতির ইজ্জত দচিয়েশ, রমেন সু মি জো সাই জমেন তুমেন নাং সুরক্ষিত জাগা খুকশু বোনঠে, পর্যাবরণ জি হিং জো ছাই গিউনশি চলাকশি দচিয়েশ, থে ছাই থে হিং ছাই কি জিম্মেওয়ারি হেশ গি হিং ছাই রে পর্যাবরণ বোনঠে এপু লিখচা নাং সুরক্ষিত বুচা গিউনশিস, থে লবজা হিত বুঝি ললতি হিনকতে নিরু চাননি থিরচি ললতি জিস পেয়াংমো পরদেশি।